ওই নংসিল লঞ্চিন কুশাব অমিত শাহ ইজিক তেসং লঞ্চিন কুশাব রাজনাথ সিং লঙ্গেবাসি উৎকাপকা গুরুদেব রবীন্দ্রনাথ টেগোর শাহ কুজফুরিম্বর গাদে তামিলনাডু কা গাদে জুংসারপ চয়ুক্ত কা এম এল এ ক্যানিং চিপ কে দিক ক্যাপচোর কোসু নৌচিত খাটং জং মেতেউ নংতর জুংসারপ চৈমি মতংু নম্বর সি পি আই এম চোকপাক কিয়ংনিং জেনারেল সেক্রেটারি কুশাব এম এ বেবি সি নংদাঙা ngade sikyong sing ngade deso election kasit mangda tegan chopusha shungcho yuk thoka phepsa shurgo sumbur ngade ges chennai ka penang se kyonchu nangdanga ngade sikyong si wujung thoka chale nangdong nombur ngade keralam ka ngade jung sarpacho yuk thoka jepong nangdong nombur united democratic front udf chokpak chokpak চশো কংগ্রেস সি নগর সাকলে আধিক চুইখ্যব লঞ্চিন গনেক মেংথাক চুই নায়ু কিম্বুর আদে আসাম কা বিজেপি সি গোথিউ এনডিএ চোক সি মুথুই থিং সুম্প আদে জুং চয়ু কিম্বুর আদে জুং নিকি দমকুর চেগো টেট তেরিক চিংনে চে ইয়ু কিম্বুর আসাম আদে রেসো এলেকশন কা তৈগন বিজেপি চোকপাক এম এল এ লঙ্গেবাসী চিখ্যব লঞ্চিন গনেক মেং থাকচুই নায়ুক থোকা নগর জেপং নায়ুক হিম্বুর উই ছিসি লেদন লঞ্চিন ডক্টর এস জয় শঙ্কর সি গ্যাঘারনিং গেগাব ট্রিনিদাদ এন্ড টোবেগো নেক ব্রেক রিকজুং থুনলাম তৈপ থমম্বর ট্রিনিদাদ এন্ড টোবেগো গেঘাব কক ছিসি হ্যানকং জেগো থেকা ডক্টর এস জয় শঙ্কর সি গেঘাব নেক ব্রেক থুনলাম কর সুশে নাম্বর উই ছিসি লেদন লঞ্চিন ডক্টর এস জয়শঙ্কর সি ট্রিনিদাদ এন্ড টোবেগো গেঘাব কক সিলন চাম কমলা প্রসাদ বিশেষর দেওকা গেঘাব নেক থুনলাম দনু ডাকশো থংয়ুক কর শেবং নাঙ্গুন আংতর দেব চিকটি গেদেম মাপ কা ছান্তা নাংরিয়ে রাসম্বর সিলন কুশাব নরেন্দ্র মোদি সি আদে কর্ণাটকা কক কেস বেঙ্গুলুরু কা চমলিঙ্ক মিমং ছমতুন নিং মিমং মিছে নামদার রেড়ুক থোকা আর্ট অফ লিভিং কোচুকস নগরলে তমরে খেনে লেঙে কেদু কপ কক চেগো কা নমজু লং নায়ুক হিম্বুর সিলন কুশাব নরেন্দ্র মোদি সি গেজি আর্ট অফ লিভিং সেন্টার কা শিয়ং থাপু ছামিয়ামে লাগংক ইয়ে গঞ্চে নায়ুক হিম্বুর শুক সিলন বেনাং আদে তেলঙ্গানা কাক সুংডি সিকোরা ফেফু হিনু নংতর বেনাং সি ডংখ্যর হায়দ্রাবাদ কা খ্যন্দুম মুই করুর টংটা দুগুক নিং ক্যাবলি টচং থংস শেং থাপু ইয়ারগেক ছেরশি মাপক কঞ্চে নিং শেংয়ুক হিনু ইয়ারগেক ছেরশি মাপক মাংদ ইয়ংই নাহুক হিম্বুর লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি বেনাং গেঘাব কক সাহ নাম নিং চুমম আমি বাক চুইখ্যব চিফ অফ ডিফেন্স স্টাফ আংসুম্প কোজা নাম্বুর দাতক চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বেনক উত কনেক ছালে উত লেক তেরিক খালি চিচে তুইদু হিনু নাংতর লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি সি সি ডি এস কনেক ছালে নায়ুক কোচোয়ু কিম্বুর উত প্রেকা ছুম মামিক ওয়াইস এডমিরেল কৃষ্ণা স্বামীনাথন শা ছুম মামিক চিখ্যব কনে কোয়া নাঙ্গুম্বুর আই পি এল টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট চেমদেন্দুর কা রাজস্থান রয়্যালস নিং গুজরাত টাইটেন্স নেক প্রেকা দেন্দুর দেশনপ্ত সুজে নিশিক নিং কর্মখালী চিকথোর আদে রাজস্থান কক কেস জয়পুর কক সাবাই মানসিং ক্রিকেট স্টেডিয়াম কক গোচুয়ু কিম্বুর হাঙ্গিনা উদ্দাম্বুজে দেশিক নিছুই খা চানশোবা চিদ্দুস হাঙ্গিনা দা সঙ্গে ছোটন সি খ্রিস নিং গেন্দন লামু সি খ্রিস নুরু তাঁপক মনপুসাম খাশে সন্নাংসা

উচ আকাশবাণী তবং ইম্বর হাইনে চামন নুপিক চুচে গ্রহ নি কর্ম খেলি অনি হাইনা দা দেশে সেদন লিম চিৎ কতদুর হাইনা দেশু লিমা গেলং চাম্পা বাঁচু শ্রী খ্রিস্তনু জর্বা চুরুক সন্নাসা